শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 23 জুন মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। কাতার ও পাকিস্তান বলেছে যে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তাদের মধ্যস্থতায় হওয়া আলোচনায় উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। একটি সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা করতে সম্মত হয়েছে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে রবিবার থেকে সোমবার পর্যন্ত উচ্চ পর্যায়ের আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। মধ্যস্থতাকারীদের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে আলোচনাটি একটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে আরও বলা হয়, পারমাণবিক সমস্যা এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ওপর মনোনিবেশ করা কর্মকর্তা পর্যায়ের গ্রুপগুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে সম্মত হয়েছে পক্ষগুলো। বিবৃতিতে বলা হয়েছে, কমিটি 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে। এতে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে দুর্ঘটনা ও ভুল বোঝাবুঝি এড়াতে একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বিবৃতি অনুসারে, লেবাননে সামরিক অভিযান সমাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে একটি সংঘাত নিরসন সেল গঠন করতেও সম্মত হয়েছে। এতে বলা হয়েছে, এই সপ্তাহে সুইজারল্যান্ডে কারিগরি বিষয়গুলোর আলোচনা অব্যাহত থাকবে। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছেন, লেবানন যুদ্ধ অবসানে পাকিস্তান ও কাতারের অক্লান্ত মধ্যস্থতা বড় ধরনের অগ্রগতি এনেছে। তিনি আরও বলেন যে তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি মকুব করা হয়েছে, অবরোধ তুলে নেওয়া হয়েছে, কিছু জব্দকৃত সম্পদ মুক্ত করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে। জাপানের ক্ষমতাসীন দলগুলো এখন থেকে 1 মাসেরও কম সময়ের মধ্যে সংসদের বর্তমান অধিবেশন শেষ হওয়ার আগেই তাদের নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা আরও জোরদার করার পরিকল্পনা করছে। সরকার সম্রাট পরিবার সম্পর্কিত আইনের সংশোধনী খসড়া সংসদে জমা দেওয়ার পরিকল্পনা করছে। এতে সম্রাট পরিবারের সদস্য সংখ্যা নিশ্চিত করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। প্রধান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তাদের জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি খসড়াগুলো সংক্রান্ত সংসদের আলোচনা ত্বরান্বিত করতে চায়। দলগুলো নিম্নকক্ষের আইন প্রণেতাদের সংখ্যা কমানোর উদ্দেশ্যে আরেকটি বিল পেশ করতে চাইছে। এটি দলগুলোর মধ্যে সম্পাদিত জোটের চুক্তির একটি অংশ। এলডিপি মহাসচিব সুজুকি শুনইচি চলমান সংসদ অধিবেশনে সময়ের সীমাবদ্ধতার বিষয়টি মেনে নেন। তবে তিনি আরও বলেন যে তার দল অধিবেশন দীর্ঘায়িত না করে বিভিন্ন বিষয় এগিয়ে নিয়ে যেতে চায়। বিরোধী সদস্যরা বলছেন, ক্ষমতাসীন দলগুলোর উচিত নিজেদের সুবিধাকে অগ্রাধিকার না দিয়ে সতর্কতার সাথে সংসদের আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া। সংসদের বর্তমান অধিবেশন 17 জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। জাপান সরকার 1 জুলাই থেকে বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন ফি 5 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকার শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকে এই সংশোধন অনুমোদন করেছে। দেশটির ভিসা ফি প্রায় 50 বছর ধরে অপরিবর্তিত ছিল। একবার প্রবেশের ভিসার ফি বর্তমানের 3,000 ইয়েন থেকে বেড়ে 15,000 ইয়েন বা প্রায় $93 করা হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিকবার প্রবেশের অনুমতি দেয় এমন ভিসার ইস্যু ফি 6,000 ইয়েন থেকে বাড়িয়ে 30,000 ইয়েন বা প্রায় $186 করা হবে। পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু সাংবাদিকদের বলেন, বর্তমান ভিসা ফি 1978 সালে নির্ধারণ করা হয়েছিল এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তা পর্যালোচনা করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, সীমান্ত থেকে 2,000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত একটি রুশ তেল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে দেশটির ড্রোন আঘাত হেনেছে। শনিবার এক ভিডিও ভাষণে জেলেন্সকি বলেন, স্থাপনাটি পশ্চিম সাইবেরিয়ার টিউমেন অঞ্চলে অবস্থিত। প্রেসিডেন্ট প্রকাশ করেছেন যে এই অভিযানে একটি ইউক্রেনীয় প্রতিরক্ষা সংস্থা দ্বারা তৈরি উন্নতমানের ড্রোন ব্যবহার করা হয়েছে। চালকবিহীন এই ড্রোনগুলো 3,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে বলে তিনি উল্লেখ করেন। জেলেন্সকি জোর দিয়ে বলেন যে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার জবাবে এই আক্রমণটি ছিল সম্পূর্ণ ন্যায্য। তিনি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আরও জানান যে ইউক্রেন দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়ায় একটি তেলের ভাণ্ডার সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রাশিয়া 2014 সালে একতরফাভাবে সে অঞ্চলটি দখল করে নেয়। বৃহস্পতিবার ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারেও হামলা চালিয়েছে। পুরুষদের ফুটবল বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে জাপান 4-0 গোলের বিশাল জয় পেয়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে 18তম স্থানে থাকা জাপানি দলটি শনিবার মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে শুরু হওয়া গ্রুপ এফ এর ম্যাচে 45তম স্থানে থাকা তিউনিশিয়ার দলের মুখোমুখি হয়েছিল। চতুর্থ মিনিটে নাকামুরা কেইতো বাম দিক থেকে বল ক্রস করেন এবং কামাদা দাইচি তার বাম পা দিয়ে বল জালে জড়িয়ে জাপানকে ম্যাচের শুরুতে এগিয়ে দেন। প্রথমার্ধের বিরতির আগে 31তম মিনিটে উয়েদা আয়াসে মাঝমাঠ থেকে একটি শক্তিশালী শট করলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় জাপান। দ্বিতীয়ার্ধেও জাপান বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। 69তম মিনিটে ইতো জুনিয়া আরও একটি গোল করেন। এরপর 83তম মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রসে হেড করে উয়েদা জাপানের পক্ষে জয়সূচক চতুর্থ গোলটি করেন। জাপান তাদের প্রথম জয় তুলে নিয়ে 3 পয়েন্ট অর্জন করেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করার পর এই জয়ের ফলে গ্রুপে জাপান দলের মোট পয়েন্ট দাঁড়িয়েছে 4-এ।
1: এনএইচ কেবল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর যথারীতি সঙ্গে আছি আমি হিরক খান। চলুন একসঙ্গে আমরা শিখি জাপানি ভাষা।
0: আজ এ আসরের 17তম পাঠে আমরা জানব কিভাবে জাপানিতে বলবে

0: お蕎麦3つお願いします。
1: はい。
0: 日本へは観光ですか？
1: 私は写真家で日本のことを海外に紹介しています。それで日本を旅行しています。
2: それは素晴らしいね。
1: お待たせしました。
3: সংলাপ শুনলেন, এবারে প্রতিটি লাইনের অর্থ জেনে নেওয়া যাক।
4: জাপানি দম্পতির মধ্যে স্ত্রী সবার জন্য সোবা নুডলস অর্ডার করলেন।
0: ওসোবা 3 つお願いします。
3: তিনজনের জন্য সোবা নুডলস দিন প্লিজ।
4: অর্ডার শুনে নিয়ে দোকানের কর্মী বললেন,
1: হাই।
3: ঠিক আছে।
4: স্ত্রী মিয়ার কাছে জানতে চাইলেন,
0: নিহোন এ ওয়া কানকো দেসু কা?
3: আপনি কি জাপানে পর্যটক হিসেবে বেড়াতে এসেছেন?
4: মিয়া উত্তরে জানায়,
1: এতো 私は写真家で日本のことを海外に紹介しています。
3: আসলে আমি একজন ফটোগ্রাফার আর এর মাধ্যমে আমি বহির্বিশ্বে জাপানকে তুলে ধরছি।
1: それで日本を旅行しています。
3: এ কারণে জাপানের বিভিন্ন স্থান ভ্রমণ করে চলেছি।
4: পর্যটক দম্পতির মধ্যে স্বামী বললেন,
2: それは素晴らしいね。
3: সে তো এক দারুণ ব্যাপার।
4: তাদের মধ্যে যখন কথাবার্তা চলছিল তখন সোবা নুডলস তৈরি হচ্ছিল। একটু পরে খাবার তৈরি হয়ে গেলে দোকানের কর্মী টেবিলে এনে তা পরিবেশন করল।
3: আপনাদের অপেক্ষা করিয়ে রেখেছি, এই নিন, অর্ডার করা খাবার তৈরি হয়ে গেছে।
4: ভ্রমণের সময় সাক্ষাৎ ঘটা লোকজনের সঙ্গে কথা বলতে পারলে ভালোই লাগে।
3: আমাদের আজকের পাঠের মূল বাক্য হচ্ছে, আমি জাপান জুড়ে ভ্রমণ করছি। এই বাক্যটির শব্দবিন্যাস মুখস্থ রাখলে আপনি জাপানিতে সহজেই বলতে পারবেন ইদানিং আপনি কি করছেন। শব্দার্থগুলো এবার জেনে নেওয়া যাক।
5: নিহং
3: মানে হল জাপান, মনে আছে তো? আর কথাগুলোর অর্থ ভ্রমণ করছি। আজকের ব্যাকরণগত পয়েন্ট হচ্ছে কথাটির শব্দবিন্যাস, যার অর্থ আমি ভ্রমণ করে চলেছি অথবা আমি ভ্রমণ করছি। ইদানিংকালে আপনি কি করছেন বা এই মুহূর্তে কি করছেন তা প্রকাশের অভিব্যক্তি এটি। জাপানি ক্রিয়াপদের তে রূপের সঙ্গে ইমাস যুক্ত করে এই অভিব্যক্তি প্রকাশ করতে হয়। ভ্রমণ করা বা
5: ডোকোসুরু
3: ক্রিয়াপদের তে রূপ হচ্ছে
5: ডোকোশিতে,
3: এর সঙ্গে কথাটি জুড়ে দিলে পুরো কথাটি হয়ে
5: দাঁড়ায়।
4: বন্ধুরা, এবারে আপনাদের পালা, শুনে শুনে বলুন। আজকের পাঠের কথোপকথনে মিয়া বলেছে, আমি বিদেশে লোকজনের কাছে জাপানকে তুলে ধরছি বা পরিচয় করিয়ে দিচ্ছি। নিহন্ন কত ও কাইগাইনি শোকাই শীতেই মাস, এই বাক্যেও ইদানিংকালে করতে থাকা কাজ প্রকাশের অভিব্যক্তি ব্যবহার করা হয়েছে।
3: ঠিকই বলেছেন,
5: শোকাই শীতেই মাস
3: অর্থাৎ আমি পরিচয় করিয়ে দিচ্ছি কথাটি গঠিত হয়েছে পরিচয় করানো
5: শোকাই সুরু
3: ক্রিয়াটির তে রূপ
5: শোকাই শীতে
3: এবং এর সঙ্গে
5: ইমাস
3: যোগ করার মাধ্যমে। বন্ধুরা, এবারে একটি সংলাপ শুনি যেখানে কেউ একজন বলছে যে সে জাপানে কি করছে।
6: ডোকো দেসু কা? হাই, আচকোচি ডোকো শিতেইমাসু।
3: কথাগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
6: ডোকো দেসু কা,
4: আপনি কি বেড়াতে এসেছেন?
5: ডোকো,
3: এই বিশেষ পদটির অর্থ হল ভ্রমণ।
6: হাই, আচকোচি ডোকো শিতেইমাসু।
4: হ্যাঁ, আমি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি।
5: হাই
3: কথাটির অর্থ হ্যাঁ এবং
5: আচকোচি
3: মানে হলো এখানে সেখানে।
4: এবারে শুনে শুনে বলুন।
5: ডোকো দেসু কা? হাই, আচকোচি ডোকো শিতেইমাসু।
3: এবারে আপনি ইদানিং জাপানি ভাষা শিখছেন, বলতে চাই

0: কি বলবেন? জাপানি ভাষা কথাটির জাপানি হচ্ছে
1: নিহোঙ্গো।
0: অধ্যয়ন করা মানে হল
1: বেঙ্কিও সুরু,
0: আর এই যৌগিক ক্রিয়াটির তে রূপ হবে
1: বেঙ্কিও শিতে।
0: এবার তাহলে চালিয়ে যান।
2: নিহোঙ্গো বেঙ্কিও শিতেইমাসু, নিহোঙ্গো বেঙ্কিও শিতেইমাসু।
0: এবারে আরো শিখি পর্ব। এ পর্বে এবার আমরা শিখব জাপানিতে গণনা করার বিশেষ কিছু নিয়ম।
3: লক্ষণীয় ব্যাপার হচ্ছে কোনো জিনিসের সংখ্যা বোঝাতে একটি, দুটি, তিনটি ইত্যাদি অর্থে জাপানিতে ইচি, নি, সান ইত্যাদি শব্দগুলোর পরিবর্তে বিশেষ ধরনের সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়। একটি থেকে পাঁচটি পর্যন্ত সংখ্যাগত পরিমাণ কিভাবে বলা হয় তা মনোযোগ দিয়ে শুনুন। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি,
1: ইচুৎসু।
0: এই পাঠের কথোপকথনে জাপানি দম্পতির মধ্যে স্ত্রী তিনটি অর্থাৎ তিনজনের জন্য সোবা নুডলস অর্ডার করার সময় বলেছেন
1: ওসোবা মিৎসু ওনেগাই শিমাসু।
3: এবার শুনে শুনে বলুন। একটি,
1: হিতোৎসু,
3: দুটি,
1: ফুতাৎসু,
3: তিনটি,
1: মিৎসু,
3: চারটি,
1: ইয়োৎসু,
3: পাঁচটি,
1: ইচুৎসু।
0: এ পর্যায়ে শ্রোতা বন্ধু চলুন আরো একবার শুনি আজকের পাঠের সংলাপগুলো।
4: ওসোবা মিৎসু ওনেগাই শিমাসু।
5: হাই,
4: নিহোন এ ওয়া কানকো দেসু কা?
5: এতো ওয়াতাশি ওয়া শাশিন কা দে নিহোন নো কোটো ও কাইগাই নি শোকাই শিতেইমাসু। それで日本を旅行しています。
6: それは素晴らしいね。
5: お待たせしました。
7: 食いしん坊カイトにお任せ。
3: আজকের পাঠে সোবা নুডলস নিয়ে কথা হচ্ছে, তাই এটাই সুযোগ কাইতো আপনার ভোজন বিশারদ পর্বে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার।
0: আবহমান কাল ধরে জাপান জুড়ে এক জনপ্রিয় নুডলস পদ হচ্ছে সোবা নুডলস। ইংরেজিতে বাকহুইট নামে পরিচিত এক ধরনের শস্য আছে যার জাপানি নাম সোবা। এর ময়দা থেকেই তৈরি করা হয় সোবা নুডলস। এটি ঠান্ডা অবস্থায় সয়াভিত্তিক সসের মধ্যে ডুবিয়ে যেমন খাওয়া যায়, তেমনি আবার হালকা ফ্লেভারের গরম স্যুপের মধ্যে ঢেলেও খাওয়া যায়। আর সমগ্র জাপানের আনাচে কানাচে ছড়িয়ে আছে সোবা নুডলসের রেস্তোরাঁ। যেখানেই দোকান পাট সেখানেই খুঁজে পাবেন সোবা নুডলস।
3: আর একটা ব্যাপার হল, সোবা নুডলস খাওয়ার সময় বেশ শব্দ করে সুরুত করে মুখে ঢুকিয়ে দেয়া হয়। প্রথম প্রথম অবাক হলেও এখন আমি ওই শব্দ শুনতে অভ্যস্ত হয়ে গেছি।
0: জাপানে প্রথাগতভাবে ঠিক এভাবেই সোবা নুডলস খাওয়া হয়ে থাকে। তবে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হল, সুরুত করে টেনে খাওয়ার সময় নুডলসের সঙ্গে কিছুটা বাতাসও মুখে চলে যায়, ফলে সোবা নুডলসের আসল সুগন্ধ আরও ভালোভাবে উপভোগ করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন। কিন্তু
3: আমন্ত্রণ রইল আগামী অনুষ্ঠান শোনার।
8: জাপান, টোকিও।